0: নুকুরুমে তিন্দু হাবরে ইতুর ওয়েজ্জে নামা এই সদকাতিকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ গিদাড়ুয়েফাবে এমিহেগ্গে গাতাম মেহমানকু আতুয়েজ্জে নামা মেহমানট্টকাওয়া হাক্কুতাকেব্বেয়ে একাম বাণী তিন দরজায় কাশে ওয়াজিবু মিম্বরকায় মুস্তাহাব্বু মিম্বরকায় সদগাতুগে গোতুগা দেবে মিম্বরকে ওয়াজিব মিম্বরকি রেয়কা দুয়ালে
1: এংহা সতরসে গসালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যে কে আডু
3: আলগুনমেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতুং দেন ইবি বাডায়নওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়াদু ইবি বাডায়নওয়ানি সূরাতুল বাগিয়াগে ফানসাস আবওয়ান আয়াতুম ফাশায়গিন এ সূরা নিম্মা সূরাতুল হাদীদ ফাশায়গিন এ সূরাতুগে ফানারওয়ান আয়াতুগে নিয়েলা

0: আদি এউরেম বুনুয়ে হামাকাশরম তেবামি হুঙ্গে ইলা হুন্দ তেবামি হুম দু নুকুরা হুসকামে আদি হামাকাশরম তেবামি হুম ওয়দ্দুয়াই সুয়াংআই ইয়াগুসাই ইয়াউকাই নসরাই মিহুরহা বুদুত দু কুনুলা হুসকামে
1: وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا
0: আদি হামাকাশরম এউরিং গিনা বায়কু মাগুফরেদু আনিয়া ভেরিন মাগুফরেদু নুং এহিং কামে ইতুরু নুকরাবান্দে

0: এ কুরআন মাগদখানি হক তে দুমা গশে ফাহে তিমাম মেং এ কুরআন এং ঈমান বিজ্জেই মই আদি তিমাম মেং গে বেরি রস খলাং গিয়া এভস এচ্চে তিমাম মেং শরীকে নু কুরআন মে
1: وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا
0: আদি আলামেঙ্গে বেরি রস খলাঙ্গে আজমে তেরকম মতরুগিম বে আদি একলাঙ্গে আম্বি খম্বল কোয়েস আদি দরি খল কোয়েস নোহি পাবে
1: وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا
0: আদি তিমাম মেঙ্গে তেরেন জাহিল কম বড় মিহা আল্লাহ আমেদ হাক্কুং একিবাবে হাদ্দু ফাহন আলাফাওয়া বাসবুনা কম গাবিয়ে

আদি তিমাম্মেং উডুগে খাবার হোদং উলুনি মুয়ে ফাহে তিমাম্মেন নং এতাম ফেনুনি বালাহাট্টাওয়া গাদা ফাদা মালায়েকাতুন নাই গিন হিলাতাকুম ফুরিফাওয়াতিয়ে।

আদি তিমাম্মেন্না বিমগা আল্লাহ নুকুলাদ্দা নুলেবেনে খামাই আদি একলাঙ্গে ফিলাগিন দিমগা বিস নুকুলাদ্দা নুলেবেনে কান তিমাম্মিন ইয়াকিন কুরামুয়ে।

0: এই তিমান রাসকালাঙ্গে এউরেং একম গা ইমতিহান করিব মাঠাকে আদি এমিহাগে বেরে রাসকালাঙ্গে হাদুমা কুরুমুং একি বা বেজ্জমিহা দন্নাশে গদা ফদা বেগেমবা আজাবাখং একলাঙ্গে এমিহা বদ্দবা মুটে
1: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
0: আদি মিসকিতবনি আল্লাহ হশে ফাহেতে বামে হুম আল্লাহু আয়কো এহিং এভেস ফরাতকং আলকন নুকরা হশে কামে

0: রেগা আমি লগতং এতর আতর ভাতরগে ইনসাম তাকে হামা জসমা মাসেকো আমেরিকা ইন জুন মাগে ফাহম নামায়া খিলাফে ফাওয়াকামা তুহমত কফা জুন নাশারাগা পাকিস্তানা কাতারগে মেদোরি কামায়কো ইরানা আমেরিকা ইন সেকুরি ফাহম নামাগে সাবুন দেকামগে দেমেদুগা হিঙ্গমন্দিয়া সিদা হামলাতা হট্টুমাকান আয়েস নিহাই এবসমাকা দিউমা মশওয়ারাতা ফেশুনু নমস কাফুগে তরেগা গেস বেরকুরা এমমে মুহিম মাগকামাবা হরমোস কান্ডোলিগে কান্ডুগে সালামতি কাঙ্কামা দাতুরু ফতুরুগে মিনিওয়ান কামা মেদু উফেদুনু খিলাফ তাকা হরে মশওয়ারাতা বনি বিবগুতু হট্টিফা
1: ইয়াহুদী দৌলতুং ইস্তিমার কুফাওয়া ফালস্তিনুগে হুলঙ্গু আসেরি গাহুরি কানুন খিলাফ ইয়াহুদী আবাদি কামাওয়া কোচব ইয়াকো ফুলা কুরমটকা হাসতে কাহাতাবিস আ হাউসিং ইউনিট বিনা কুরমগে বোডু মাসরুয়ে ইয়াহুদী দৌলতুং ইউলান কফি খবরগে তাফসিল শেহনাজ আব্দুর রহমান
0: ইয়াহুদী আবাদিত ফলস্তিনুগে বিনতক বিনাকুরমা দেকল মাসেহকুরা ফলস্তিনুগে কলোনাইজেশন এন্ড ওয়ার রেসিস্ট্যান্স কমিশন সিআরআর সিং হামক ফাওয়াগতগা ইয়াহুদী দাওলতুগে বিমা বেহি দারাই মি টেন্ডার আমক ফাওয়ানি মিডিয়া বুরাসে দু রামল্লায় আলবিরা গভর্নরকে বিমেগা কুরিয়া গেন্দা বিমাশুয়া বিডু হোটেলমগে সুঙ্গডিয়া কি আন্ন নভেম্বর মহগে তিরিস ফান দোস বিমাশুয়া কুরিয়া গেন্দা ইয়াহুদি দৌলতুম ফাস কুরিতা এম ফানার মাস্তুগে তেরিগা আমলি মাসেকে ফেশম তৈয়ার ফওয়াতি সিআরআর সিম ওয়ানি একম ওয়ার বুড়া কুবেরি কোফা এ কমিশন বুনাগতগা মি কুদুসগে এ রাশুগে ওয়াশাগেমা ফলস্তিনুগে সরহাত এক হেরিকো ইস্তেমার কুরমা ইয়াহুদি দৌলতুম হিঙ্গা হিলতরি জারিমায় গাগণক ফস্তোলস্তিং একারুগে বোডু সরহদ্দিগা কুরিয়গেন্দা বিমাশুগে সাবুন ইয়াহুদিং হিফাফাওয়া ফলস্তিনুগে বিন্তক কানুন খিলাফ বিনাকুফাওয়া ইয়াহুদিংগে আবাদিত ইতুর বোডুয়ে এতন্তনুগে ইক্তিসাদি ওয়াসিলাত আরুগদ্দাবেগেন্দানিকম মাহিরুম ফাহা কুরে তফাসাবতকুন দাকাগতুগা মিয়াহরুগে মিহাতানি ইয়াহুদি দাওলতুমানিং কানুন খিলাফ ইয়াহুদি আবাদিতকা গুলে বার টেন্ডারি হুলু আলাফা মিগে তেরেগা এংহা সেসতেগে তিরিস আং হাউসিং ইউনিটগে ইতুরুং সিনাই সরহত্তকা ফতুরুরিকমগা ওয়াসিলাত বিনাকুরুং হিমেনে হুলঙ্গু আসেরিগা ইয়াহুদি হিঙ্গা মিফাদ হারাকাতাকি বাইনাল কওয়ামি কানুন তাকা খিলাফ এভবেস সাহাকামেননি আমালতাকে কামা আলিফতালগে সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস ওয়ানি তাকুরারকো বিদাড়ুয়েফা
1: ইরানগে রুহি বেরিয়া মুজতবা হামনায়গে ভিডিও একামুং আম কফি ইরানুং একামগে রুহি বেরিয়া ফেন্ন ভিডিও এং আম কুফা মিবনি এনাগে সিহি হাল কোলুবার দিরকা মাপুনে রিপোর্ট তকে দাউরুমুন দা দন্ডবলিকা মিদিয়া ফেব্রুয়ারি মহুগে আশা বিসবর্ণ দুহু আমেরিকায় ইয়াহুদিং ইসে ইরান দেম ফেসি হামলা তহুগা ইরানগে রুহি বেরিয়াগে মকামগা এরু হুন্নেবি আয়তুল্লো আলী হামনা ইবনি শহীদ কোল্লাফা এনাকি মুজতবা হামনায়গে বাপ্পাফুলু বাপ্পাফুলু শহীদ উমা গুলিগেন রুহি বেরিয়াগে মকাম মুজতবা হামনায় ইস্কুফাওয়ানি মার্চ মহুগে আব্বান দুয়াহু ফেব্রুয়ারি মহুগে আশাবিস বর্ণ দুয়াহু আলী হামনায়ং আমাস্কো দিং হামলাগা মুজতবা হামনায় বিসাহম তকেবে মুনফুল গেলুন তকে লিফাওয়াকমা মাস্তর তকুম্বুনে হামলাগে ফাহম মুজতবা হামনায় আমুন্ন ফিনিফেনুয়ে ইরানগে সরকার গুলং হুরি নুরস্মি নুহে কামাওয়া মেহরু নিউজ এজেন্সি আম কুরি ভিডিও ইং মুজতবা হামনায় গিন বাইকে তেরেগা হুন্নবা মনসর ফেনে এ ভিডিও এম ফেন গতুগা মুজতবা হামনায় হুন্নবি আরিহুগা তিব্বে বি বেফুন্না বাহক দকওয়াম এ ভিডিও কি কং ইরাকু আদি কোন তানকু নাগা ফাওয়া ভিডিও কং এ নুহুং হামকু ফেনুয়ে আদি আরিহুগা তিব্বে বেফুনগে ওয়ানাওয়ার বিস হামকু ফেনুয়ে নিমালমগে কুরি মুহিম খবর তহগে সুরুহিত দন্নওয়ালানাং ভেলিমালে হসপিটাল হিঙ্গুম ওয়াগুতিগতুং আমাং হিয়ায় বদল কুরমা কুরা মাসেকতুগে তেরেং ইমারাত গেন্নজে বদল তা গেনমগে মাসেকে কুরমুন্দাকমা আর ডি সিং হামকফি রুকুমডিয়া হুদুকুড়ি কন্ট্রোল কুরা পেস্টিসাইড বেণু ওয়ারাত্তকুং একমং এদি হুশেলমগে ফুরসতু হুড়ুয়া ল্যাফি আমেরিকায়ং ইরান এক ওয়েফাওয়া শর্তুত ফুরিহম কুরন্দেং আমেরিকায়া এভে সিদা মশওয়ারা নুকুরানে কমশা বাবুল মন্দাবু আহুরমুজ কন্ট্রোলিয়া বেহেগুতুং ওমান এক ওয়েভে এব্বাস উন্নিমুমকা গায় ওয়েফাওয়া কমা ইরানগে খারিজি ওয়াজির বিদাড় বেজে হুড়ঙ্গু আসেরিগা ইতুরু গেতকেং আলা ইয়াহুদিন তৈয়ারবমুং এবাদে মেয়াইসাবন দিবিহরাজ্য গড়ুঙ্গে নেস্তে মুন্দিয়া হিন্দুনু হাতেগে খবর দণ্ডমানি মুনে খবর আডুসিম গাতি হেদ কল্লে বগুত কলটকা এম হাবে ফুন শুকুর দণ্ডমাং দিবিহরাজ্য গড়ুং দেং এম মে আবহাং খবর দণ্ডমানি হিন্দুনু নুয়াইচ্ছায়রু এহুন তিরিন বাজ্যেরি আমান রক্কা তিরি দুহাকাং এদে আসসালামু আলাইকুম
2: দুনিয়েকে হাতরু বিতুন
3: রাজ্যেগে উতুরা দেখুনু
2: খবরা মাউলুমা

0: Koko, then tihing abba do no vete to be bala. Hingabalet se kala. Nukevi me hammering he kitzenu.
1: Aldata. Tetua hite nuve. Gahite visnue. Mia ganga and buna hi visnue. Arin den keening ha darni.
0: Koko, take a man halling hodama.
1: Kihine kungo taku are mi aru aru bali beche
2: las nukurava avaha farua hoddava
3: nafsani dulayukan me program was debefron nang ehi hotte vidarna nafsani dulayukan
2: komme honi hiru do hegere nuwe jahairu repeat homa do hegere mendam eke jahairu Adi budadu hogere mendam degad tirihun
4: engha 4340 kilohertz medium wave adi 89 megahertz fm band hamaikani divih rajye gadu
5: ahashe bunana rayitum kuram benumwa swaduta
6: siyasi farataka gulum badahi kuruma
5: ahashe bunana siyasi maidanu ga harkat riva faratoge siyasi datur ahashe bunana
7: ukurdu mendr fa de jahar repeat homa du hogare no ejhar adi angar du hogare mendam ek jahar
6: eng hasatriste ka 49 kilohertz medium wave adi 89 megahertz fm band
5: ahashe bunana
8: mehar gading 11 gadi salis mehar gading 11 gadi salis 4 minute me tivi rajye kadu megidiga algon medanna wadani sarkar ge ulana dennevu adi amila farata ge dennevu aryatul dekunapuri maamigili magistrate court maamigili divi rajye eulan number hasate ka sola hyphen BAK oblique teha subis oblique service eulan milkurikan mi dannawa tantana takedige milkurikama me dawa kora farate wanama haiddoge terega liyomakon ekan ariyatul dekunburi maamigili magistrate courtan engevungite me aliftal maamigili bodugaluma fagge kiya bandara gotigawa emme ha imaratta kanu flemuda Alif Tal Mamigili, Mary Goldekia Amila Gotigawa, Emiha Imarta Karnu Flemuda. Alif Tal Mamigili, Itaekia Bandar Gotigawa, Emiha Imartaka, Nuflemuda. Subbis of Arsad Tegasalis Ashe, Nuang August Dehas Subbis. Aretul Dekunaburi Mamigili Magistrate Court, Mamigili Divihiraje. Eular number Hasateka Sola. Hyphen A oblique deha subis oblique fan subis. Eulan Daranye notavasieting with Tobelum. Midernava farato gemacha Daranye notavasiete varnama ekam bayanko. Haidoge kurin liumakung ekang. Ariator de Kunuburi, Mamigili magistrate courtang and giving it me. Aminat Musa Hemver Amenity Kaf Male Gasim Ibrahim Mafarno Villa Kaf Male Harira Ibrahim. Ita Alif Tal Mamigili. Subbis of Arsad Stega Sali Sashe, Nuang August Deha Subbis. Demi Danavadani Amila Faratoga Denevu. Algon Gilobet Bappa, Sin Hitadu, Hilali Manzil Ali Khalilvani, Deha Subbis Dule Bavi Hogani Avifay. Vima Papa Gimachang Vistaranya Notavasi Tivarnama, Emmasto Gitreg Algonda Guluva, Ekanimavang it me. I lag Faratung. Fatimat Hilala, phone hater knowing hatare, fahe fahe, eke fahe. Algunmenge mamma Hadal Kumundu, Muringu, Mariam Ali Vani, deha subbis August hate guni avifae. Vima mamma gemachang evistaran yenotavasiate varnama, deha subbis September hate gikuring algunmenaguluva ekanimuving at me. I lagafaratung, Ali Vahid, phone hating hayetine. Hatering hai hai tine Abdullah Wahid phone hating haying eke hatering eke eking ashe ইব্রাহিম আলী ফোন নোয়িং আশেং আশে আশে নোয়ে নোয়ে সুমে মারিয়াম সাতনা ফোন হাতে ফাহিং হাতে নোয়িং আশে হাতরিং আশে আলগুনমেঙ্গে বাপ্পা হেমওয়ের এসপি বিলা মোহাম্মদ রশিদ ওয়ানি দেহা 26 জুলাই আশা বিহুগনিয়া বেফে ভিমা বাপ্পাগে মচ্চেং এভিস্তরঞ্জন নতুবাসিয়েতে ওয়ানামা এমস্তোগে তিরেগে আলগুনমেন্না গুলুবা একনিমেভঙ্গেতে মে আইলাগে ফরাতুং আহমদ ফুরাত ফোন হাতিং হাতিং একে হাই ফাহে আশে ফাহে আয়েশত ফরশত ফোন হাতে নোয়িং হাই হাই দে তিনে তিনে আলগুনমেঙ্গে মাম্মা হাদাল কুলদুফুশি ফারিনাজ ফারিদা হুসেন ওয়ানি দেহা 26 জুলাই 30 কে গণিয়া বেফে ভিমা মাম্মাগে মচ্চেং এভিস তরঞ্জন নোত ওয়াসিয়েতে ওয়ানামা এমস্তোগে তিরেগে আলগুনমেন্না গুলুবা একনিমে ফুঙ্গেতে মে আইলাগে ফরাতুং আয়েশত আজিমা ফোন নোয় নোয় ফাহে আশেং আশে দেং আশে আহমদ আজিম ফোন হাতেং হাতে সুমে নোয়িং হাতরে নোয়িং হাতরে মারিয়াম নাজিহা ফোন নোয়িং আশে ফাহে দে দে তিনিং হাতরে হাওয়া আজমা নাজিম ফোন নোয়িং আশে সুমে সুমিং হাতরে ফাহে তিনে আলগুনমেঙ্গে বাপ্পা নাবিয়ানি ফোমুলা বান্ডিয়াগে ইব্রাহিম মোহাম্মদ মানিকওয়ানি দেহা 26 অগস্ট দে গণিয়া বেফে ভিমা বাপ্পাগে মচ্চেং এভিস তরঞ্জন নোত ওয়াসিয়েতে ওয়ানামা দেহা 26 অগস্ট ফানারাগে কুরিং আলগুনমেন্না গুলুবা একানিমে ফুঙ্গেতে মে আইলাগে ফরাতুং মোহাম্মদ ইব্রাহিম ফোন নোয়িং নোয়িং হাই একিং হাতে ফাহিং হাই হাসান ইব্রাহিম ফোন হাতেং হাতরে দে হাই দে মিদন্নালি সরকারগে উলানা দেন্নেবুং আদি আমিল্ল ফরাতোগে দেন্নেবুং মিহার গডিং এগার গডি 49 মিনিট তেবে ফুলং আডো সমতেগিন দেবনি দিবিহরাজ জেগ্যাড
9: কম এ ফাতিয়া কাং আলিবিলেনি আ ওয়াহকে কাক কম মে হাবিরে নিমিগিনদনি আদি মুলিং আওয়াকে কিয়া দিফ কম মে দুহা কুমে দত্রু কুরন জে আ মগুত কিয়া দনি অনেকাস আওয়াকে একমক এইং কম মে ওয়াহকে কুন দস্কুরম বি আ ফিলাব হাসিল কুরম বি আ ইবরতে

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমাট্টাকা তাবাউমা রুহিবডিগিং খান্ড আলুয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দৌলেং হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমেয় লাভাফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আঁদিরিকমুগে তেরিয়া ইনসানিয়তু গরক ওয়েফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালে গুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানী হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালাত উতি কম ফদেকত ইসনালেন জেহে দরিন ম্যাম ফদা মিহুন্না খায়বেন কুরে নিকমেতিন ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু গুতকুগে দরুগা হগকি কং এচ্চিকন দন্ননি মদ বাই আদুলু ইনসাফ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবি রাজ্যগড়ু দিবি রাজ্যগড়ু বারগড়ি ফানার মিনিট গমিগেনে স্তেনি মেদগে মেন্দুরু নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: এ কুরআন মাগদখানি হক কোথে দু মাগাশে ফাহেতি মাম্মেন এ কুরআনং ঈমান বিজ্জেই মোয় আদি তিমাম্মেন গে বেরি রাসখালাং গিয়া এভেস এচ্চে তিমাম্মেন শরীকেন নু কুরআনা মে
1: وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا
0: আদি আলামেঙ্গে বেরি রাসখালাঙ্গে আজমে তেরিকম মাতুরুগিম বে আদি একলাঙ্গে আম্বি কাম্বলা কুয়েস আদি দারি খালা কুয়েস নোহে পাবে
1: وأنه كان يقول سفيهنا على الله شططا
0: আদি তিমাম্মেঙ্গে তেরেন জাহিল কাম বড় মিহা আল্লাহ আমেদু হাক্কুং একিবাবে হাদ্দু ফাহন আলাফাওয়া বাসবুনা কাম গাবিয়ে

আদি তিমাম্মেং উডুগে খাবার হোদং উলুনি মুয়ে ফাহে তিমাম্মেন নাং এতাম ফেনুনি বালাহাট্টাওয়া গাদাফাদা মালায়েকাতুন নাই গিনহিলাতাকুম ফুরিফাওয়াতিয়ে।

আদি তিমাম্মেন্না বিমগা আল্লাহ নুকুলাদ্দা নুলেবেনে খামাই আদি একলাঙ্গে ফিলাগিন দিমগা বেশ নুকুলাদ্দা নুলেবেনে খান তিমাম্মেন ইয়াকিন খুরামুয়ে।

0: এই তিমান রাসকালাগে এউরেং একমগা ইমতিহান করিব মঠকে আদি এমিহাগে বেরে রাসকালাঙ্গে হাদুমা কুরুমুং একি বাবে জমিহা দন্নাশে গদফদ বেগম্বা আজাবাখং একলাঙ্গে এমিহা বদ্দবা মুঠে
1: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
0: আদি মিসকিতবনি আল্লাহশে ফাহেতে বামেহুম আল্লাহু আয়কু এহিং ইবসফরাতকং আলকন নুকরা শকমে

0: Dullahill.
1: දිව රාජගඩු මෙවගුත් කුරියම් මිගෙන්දනී දොළහයෝ ප්‍රෝග්‍රෑම් ප්‍රෝග්‍රෑම්ගා අලුවන් මනායකු මීනවි ඉන්ද්‍රා ගාන්දි මෙමෝරියල් හොස්පිටල් ගේ කුඩකුදින් ගේ බල්තකන් ખાස ડોક્ટર අහමද් ෆයිසල් මීරේගේ මවුලුවකි කුඩකුදිනන් ආමු කොච්ච හේ බල්ත ආදි
2: TikTok මෙදෙරකෝ බයි බෙෆලොන්ගේ බස් වාල් කුරවයිගේ તો බෙෆලොක් විදාලෙ ફમીවර්ණනි අලුගොඩු ගේ දරිෆුළු අබදු කාම් බේනුම් වණි ගරුදේය බතා දෙන් ලිම්බෝ කොලේ ජෙහිම කාලාකම ෆෘට්ස් වර නුකාකම මියති ડોક્ટર කීකේ તો බෙෆලා විදාලුවානි ගරුදේය බතා දෙන් වර රඟලු ඉච්චකම අලුගමින්න ගබෝල් කුරවෙණී ගේ તો
3: ආදි ගරුදේය බතා හම රඟලු ඉච්චේ ඒ ගරුදේය බතා කීක මානේ කී මහර මෙ කාචි හොන්න හතර බයි දේ તો ඒක මානේ කී කාබෝහයිඩ්‍රේට proteins a fats a then vitamins then honanne ferunga bata ema ego to balaga me gardiya bata kafiya me ga madwana tankoles madwana ichake na vitamins ke ba ekane me bata ki carbohydrates then proteins ki masta then ego honanne fetu ke ba kodeto then e vitamins ke ba ga e ba me yene ti danna wa me kommes ego to kommes ga me ba no tar kali kole no niya fa kolakon e ba ham jessen jene දැන් මීග ආවන හිවනි මේවා මේ කුරුකු දිනක ආද කුරා අයුගා වර මුහිම් කමක් කන්නේ ඒක මේවා තවගේ රහ වකි වකින් දෙක්කො දැත්තෝ මෙහර බකුන් හදායරග වල ගිනපර දැන් මේ දැන් මේ තුත්තිරුගා බකුන් හදායරග මේ ගිනපර මේ වාද කික එක්කිතන් එක්කොල්ලාෆා මේ රහ මේ අන්නනේ එකමකෝ ඒක බදලුගා කුදින්න එක මේ මේවා ෆර්ත කුරා අයුගා රාණ කන්නේ වකි වකින් මේවා තස්කොල්ලාෆ දෙ නෝනේ එමෙ තුතුරුස් දැන් ෆෝන් ෆෝන් ආසක මෙන්න එක එක ජාංග අම්මි අමිල්ලෙන් නගයන් කාන්දෙන් ප්‍රසායරුක දැන් බඩහම ෆොටි ගොත දිනුම් කරන්නේ මේ ගණකරි දැන් ඒ හැම එකතන් ජී කරන්නේ මේ ඒ ගේග හැමියමස් මේවක නේද මේ වර්ගන ප්‍රභාවත මේ එක හැමියොන්න මේ වෙනුක එක ජනස් ෆෙර මේවක කුජ මිය කාතනවස් දෙක එක එක ජවය මේවක හා එහෙම බයිෆර එක මේ හැමියොන්න කුලකම ඒ කුරකුදින් වර නුකුලන් උලේනේ ඒ කුරකුදින් කාරේ එච්ච බුනුමවුරේ බොඩ රංගල යකුජා ඒ මන්සරු දෙක්කුන් කරන ඒරුම් කරන බොඩ එකුදින් කොපි කොක්ගෙන නැවස ඒ කාන් උලේනේ තෝ එයා මේ මාස්ක ස්කූල් දුක වෙසොන්නාන වලගෙන ෆාර මේ ෆෘට් ඩේ ඇච්චි තෝ ෆෘට් ඩේ ඇච්චි සෝ වේ එහෙම එක ගන්නතුන් ගන්න මේ පොඩක කුරකුදින් ක මේවා කියොම ආද කුරෙවේනේ දෙන් ඒ මේ මේවා නුකා ඉතුරු ඔප්ෂන් තක දිනුම් එරාල කොතන යම් ඉස්සක මෙන් දැනවි මේ මොනක නුතක අවමික කුකුසනේ ඉච්ච එක මේ කෆියාත
2: ආලී
3: කන නැත ඒචි එක ඒ කුදි මේවා නොකණිය කියාවා ආ ඉතින් අනික කුජ බණ්ඩාව දාන කියාවා ඒචි දිනුම සලනු එම ඒ ඔප්ෂන් දිගෙන නෝ ඒ ඒ කාගඩි වල යන රූල්ස් එක හොන්න වාය කේ අවමික ග්‍රවුන්ඩ් රූල්ස් එත එම කුජ ජෙහෙර මේවා කොම්මසේ ඒ වාකේ මාසෙන් හොස්න කරියස් ඒ ඩොන්කේ හොස්න කරේ මාසෙන් ඒ ඩොන්කේ ගෙප්පා කන්නේ
2: ඒවසර බොඩු වරේ
3: ඒවසර බොඩු වරේ ඒ වාදේ කික මේ පැකට් පැකට් මෙන්න ජූස් පැකට් ගේ පැකට් හොස් කරුම වරේ මාරංගල වර ඩොන්කේ දෝගේ තින්බක් ෆෙබ්බක් යස් ඒ ගින් දිබෙන මාරංගල වෙච්චි මාරංගල බෑතල් දිබෙන නියුට්‍රිෂන් මේ මාරංගල වන් එම් වි මා ඒ ගොත බෙදෙන මේ මේ හද්දවන මේ මේ මේවා කියමුක දැන් මේවා මේ එක්කුසකසෙන් නුකන්නාම එංගක සෙදාන නිසා කම ජූස් සෙදාන මිල්ක් ෂේක් සෙදාන නොනියා මේවා කොම්ම සෙංගොතක කාචිත ලාගම සෙදාන ඒකාගොතක මේවා එකමක ඒ එම්ම නගලි
2: හැම අපෙන් කණිදෙන් දරිෆ්ලක් කාන් දෙනුම ගබදලගා මම්මවෙස් බප්පවෙස් මුලගේගේ එම්ම වෙස් කාම් වී එදත්තු කුදින්න දක්කාගේ ෂහාමගේ සුවාලෙන් බොයි කන්නේගේ
1: TikTok ක බෙලුන් තෙරක එබ සුවාල් කුරේ බයෙක් කුදෙන් කේස් බරුණුවණි කීවෙගෙන් තෝය දැන් බරුදන් ඉතුරු කුරන් කුරෙවැනි කොන් කමෙත් තෝය
3: මේ පරිදනක වාදකී යන්නේ මේ අවන් හිවෙනි ගිනෆා අගමන දක්කන් අන්න කුදින් ගෙතලෙන් ක පරිදනුගෙන් අන්න කුදින්නගේ අගමන වගිනෆා ෆාගවක මේ අගමන් බේනුවා වර පරණෝ එතෝ ඒ තෆාතු කරන්නේ නැගේ අස්සක පරණෝ වුමා මෙයා විසාක මෙදෙනවි එක මේ ඒක එම්මන වාදකී කිරා කාඩක හොන්නා රොහුතකෙ දමාව මෙදෙන චාර්ට්සක හොරෙන්ත එතෝ කමිදා පරදන් එම ඒ රොගුතක එක්ගොත දඤ්ඤාව එදනි රංගල නේද මෙදෙන එක මෙයාසක තින් රොගුත දෙන එක ඒ රොගුතක එක්ගොත ඒ පෙරලව මම කියන්නේ එයා එක්ගොත දඤ්ඤාව ඒ මිශ්‍රව දඤ්ඤා ඉන්න රංගල ඒක මිස ඒ රොගුන් අරගම වෙට්ටඤ්ඤාව ඒ ඔෆ් කෝස් අනේ මෙදෙන වි ඒක බරුදන් දවවනි නේද নুনিয়ামে রঙত ফাড়া মাছ দিন আসে কম হনু দে মা বড় বারোনি এদিকে বেশ আমি এমনি রাঙাগত কি আমার এতে দাগত দিউ এম এগত দায়েরুগা বাইং উমৃত এহা বড় বারেন নুয়ান হাই তো আমি উফম বেগে ফুড়তম যেতিন মাস কমে মা কিলো গিরফার তো এরকম হেনে নুয়ানে আমি উমর দেয় হার তিন হার এ বাবা কি এই উমরগ আনে একদিন আমি কে গ্রোথ পটেনশিয়াল এ ব্যবস তাঙ্কল দাবান দেখা আমি একদিন হেরিফেল ব্যাস তাঁকর গিনা এ দোষ করে ধুয়ে ধুয়ে ফোলেন আবার ধুয়ে ধুয়ে ধরে আবার মিথে ভাটে কোনো জানে এম কাকু মেত করে আন্দমুন্দা আনে এম মি আনে মি কুজ্জা হাত বদলমটা হামাইকানে বয়ঞ্জে কামাকি মি বারো জানে এম হেম বাকান্তস বয়ঞ্জে মিশাকে দিগুমিম বদঞ্জে একুজ্জা উমরা গোড়ে কুড়ে কুড়ে তো বদঞ্জে দেখুজ্জা রাঙালো ইচ্ছি খাতস বয়ঞ্জে এগে তো মেয়া মিশাক কুজ্জাকে বারোয় জানে আনে মি হাকুরু গিনা ইচ্ছি তো বয়গে সে তো মি হাকুরু গিনা মি মিল্কা হাকুরু গিনা জুহা নুনিয়া চকোলেট কাগেন নুন কেক কাউদু কাগেন এগুতো কুজ্জা বারোয় জান এগুতো বারো ভাবনা কুজ্জায়া মি এক বারো নোয়া এ এমি কে রাঙা কাকু দিন না ওরা তফাতওয়ান এ একদিন দিবে ইচ্ছি এক নিউট্রিশন দিয়ে রাঙালো ইচ্ছি তো আমি কুজ্জা কুজ্জা আমি দিবেন এতো এম হামেকে বারো দেওয়ার নোবাইল দেওয়ার আগুন দেন এক কান দেরুগা দেন বারো কুরুমটকা এমনি মেচে অফকোর্স কেউন তাদের তো কেউ কেউ ক্যাগে বারোয়ান বাগে ফারা এক বেমে সোয়াদেন এক মি বেহকুম বেহের দিকে বারো জানে তো দেখো বেহকুণে বারেন নোয়ান বেহস বেহকি মিশাক ফার্স্ট এম এল চার সমস্যা দোয়া চার সমস্যার দিকে বারেন নোয়ান তাদের তো দেন এগা মানে মি বারোদং ইতর কুরুমটকা একমক হুড়ে দে তিন কামে সমাধান
2: দেঞ্জে
3: এ থিং একমকি মি এক কাকুজ্জ বিজ্যাম দে নুকাকুজ্জ বিজ্য তখন দুঃখ মানে কিন্তু কাকুজ্জ বিজ্যাম তিদিন তিন তো কাকুজ্জ কে তো কাকুজ্জ বিজ্যাম একমকি আমি এক মিম্বর ইংতো মিম্বর মিম্বর ইতর করো এই মানে কি মিশাক মাম্মে এগিয়ে দেবো মিহার মিহার কিহার তট্ট তট্ট আড়ানি মিশাক ফার্স্ট সমসা হা সমসা তা আড়া মিশাক মিশাক মেয়ে ফার্স্ট সমসা মি হফতা মেয়েড়ি ইংতো মি হফতা কুজ্জা কেন ফার্স্ট সমসা খাইনা হাত দাম করতে কি মেয়ন হফতা দেবানি ফার্স্ট সমসা ব্যাগুন হা সমসা বাকি মড় মড় মড় মড় এতে ইতর করুম দা এ মিম্বর ইতর করুম ইংতো দিন এন্না মি আমি কি কিত ফার ফ্রিকুয়েন্সি কিত ফার তো আমি দেবেন এতো মিশা তিন খান দেব নাম হাতের পদ করলাম নুনিয়াম এক দেতরে মেদুং স্নেক আমি কে নোগড়ি সা হাগড়ি হাবির সা এগড়ি সাম দেবানি আনে হাম খা গোতা তাঙ্কর বাদু মিম্বার বেস খা হেঁদুর হামাস কে খা গোতা কা দেবানি দেন তিমার কাম কি আমি ব্যালেন্স করুন এগে মানে এক মিংহিও কানা এগো এগোতো দেববার এক আমি এবার মুহিম সমাধান দেববান জিয়ে না হরিহা বায় থেকে দেবে তো বেদম মিশাল এক কার্বোহাইড্রেট ইনতো প্রোটিনে হরিত ফ্যাটস হরিত ভিটামিনস হরিত বেলাফ এগোতো দেব বেফার বাবা দেখি আমি বাই ব্যথ মাধুয়ে মি আমি সাকে হিন্দু দেব ফান আমার এখানে সিরিয়াল করে আমি বাবা দেখ প্রোটিন এনে এক মাহুগে বেশ খা বাবা তেনে নোনি বিহেভ বেস নেই মুখ করে বেশ নেই আমি মা বাবা থেকে প্রোটিন ব্যয় মাধুয়ে তা এমনি এক মি নাস্তা থেকে বাজার মি ম্যাগন তিন নাস্তা দেন আমার থেকে রাজ্যে আমি বেরো করি হিন্দুকে নাস্তা এমেন্দুরা রেগান তো থিমফার মি কানি থিমফার কারক যে হ্যাঁ এক মিংহিওয়া হরিয়া বায় থেকে হিমানন যে হ্যাঁ এক ব্যয় মাধুয়ে জিয়ামো তো আমি ব্যাপার বাদ এক মি মি হিন্দুকে নাস্তা আগে মি হিতাঙ্গারানি আমি এখানে সিজ কম সানে তো এনে নো আমি এসে মহিম মহিম গাড়ি এম এগাড়ি গেছে হরিয়া বায় থেকে এগা হিমেনে তো বাদা দেন হাতের কমে মিগা মি করবেন কম কি বারো দাম ইতর করে ম্যাগন এবার কি এক ফেটসকে ব্যয় তো এক আমি কি থেলুকে ব্যয় তো এগো মিশে আমি বাটার মাঝারিন চিজ ধনিয়া ঘি কালচি দেন এগো বাবা থেকে এক কুটকু দিন না তাঁক গিনা গিনে বেড়ে মানে বড়তে মি হন বড়ে মি ব্যয়স এম এবার তাঁক গিনা করে দু হাতের কম
2: বারা মুহিম ওয়াহকতকে ডক্টর এ দেববানিগে তো হুরি হাবেলিনি বিনবে সমাখান দেম ভি কান্দতোগে ওয়াহকতা ইফাহ কুরবনি দেন দুলে হ সিহতেগে হুরমটকা ফায়দা হুরি কানা বেনু কুরমকি বারা মুহিম কমে আলগনমেঙ্গে কেইম বুইমগা বেনু কুরা কুডকুডা মেওয়াকুম বেস আলগনমেঙ্গে হাসিগন্ডা গিতা ফায়দা তকে কুরানি শামা কি হাওরক মেওয়া বেনু কুরা বারা মদুন আলগন্ডা বেনু কুরা হিগা আডো হাল আলগন মিরেগে মি গেনেস্তে মেওয়াকি কো মেওয়া এতো আলগনমিন্না রা মীরু মেওয়া এতো বালালমা

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقامًا محمودًا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসবি মেদগে আসরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে ক্যারি গারাত থাকা মেদগে আসরু নামাজ বগুতুই তিংগাড়ি 30 মিনিট কা দেমিগেনেস তেনি কেরিত কুরআন কিউ
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে কিয়ামত দুহু আল্লাহু কে হযরতুগা এমমে নুবা মিহকি এনাগে নুবা নুলাফা কামা বিরুম এমিহকা মিস্তকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: මේ දිවහිරාජ්‍යයේ ගඩු හගඩ 21 මිනිත් ගමිකෙන සෙනී මිරේගේ මග්‍රිබ් නමාදු වගතුකේ පංගියා පංගිදුවා
3: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්